দিকে গোমরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের সিরা কুড়ে গোমরাইয়া মারে গেলে গোমরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের সিরা কুড়ে।